আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে, অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আমি জেসমিন কাজল আছি আপনাদের সাথে সন্ধ্যা 9টা পর্যন্ত। আমরা প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে বিকেল 7টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত আপনাদের সাথে অনুষ্ঠান নিয়ে হাজির থাকি। আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, টক শো, রিয়ালিটি শো, যেগুলো ওই ধরনের শো আমরা করি। আমরা মিউজিক্যাল শো মেইনলি ওটা করি, কারণ মিউজিক এমন এক জিনিস, মিউজিক সব ওয়েদারের সাথেই কিন্তু মানায়, আর মিউজিক ছাড়া মনে হয় যে কিছু একটু কম। মিউজিক এমন মানে রিল্যাক্স দেয়, মিউজিক মন খারাপ যখন মনটা ভালো করে দেয়, এরকমও গানগুলো আছে। যারা মিউজিক শোনেন, মিউজিক পাগল, সবাইকে অনেক শুভেচ্ছা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন সবাইকে। একটা চমৎকার গান দিয়ে শুরু করলাম, তাই না? রজনীগন্ধা, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, শিল্পী সাবিনা ইয়াসমিন ছিলেন। চমৎকার গান, আমি ভাবলাম যে এই সুন্দর বিকেলে কেন না সুন্দর একটা নরম মানে সফট একটা গান দিয়ে শুরু করা যায়। আমরা এখন বৈশাখের একটা গান শুনি, আর এই গানটার পরে আরও কথা বলবো। আমি জেসমিন কাজল আছি আপনাদের সাথে 9টা পর্যন্ত এনিওয়ে। তো আপনারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে চান, প্লিজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 07568686863, এই নাম্বারে।

প্রেমের একখান গান শোনাবো বৈশাখের বিকেলবেলায়। চমৎকার ছিল গানটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা আমাদেরকে আমাকে রিকোয়েস্ট করতে চান, আপনার পছন্দের গানগুলো শুনতে চান, প্লিজ আমাকে টেক্সট করুন আমাদের হোয়াটসঅ্যাপে। স্টুডিও হোয়াটসঅ্যাপ যেটা, সেটা হচ্ছে 07568686863। এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের পছন্দের গানগুলো বাজাবো। আর আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা একটার পর একটা চেষ্টা করবো সুন্দর চমৎকার গান শুনতে। চলুন না একটা বিয়ের গান শুনে আসি।

সিলেটি আর রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি। শুধু সিলেটি না, এখন আসলে হলিডে আসলে একটা এক সপ্তাহ হলিডে হোক আর দুই সপ্তাহ হলিডে হোক, বিয়ের সিজন শুরু হয়, একটা না একটা বিয়ে থাকে। তো এই গানটা ছিল তাদের জন্য যারা এই সপ্তাহে বিয়ে করেছেন। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, নতুন জীবনের শুভেচ্ছা। তো এটা ছিল আপনাদের জন্য। আমার কাছে এখন রিকোয়েস্টের গান আছে, রিকোয়েস্ট করেছেন পাবনি, সরি পল্লবী। পল্লবী, আপনি শুনতে চেয়েছেন হৃদয় খানের যে কোনো একটি গান, তাহলে চলুন হৃদয় খানের আমার পছন্দের একটি গান আপনার জন্য আমরা সবাই মিলে শুনি। আর আপনারা যে যেখান থেকে এইমাত্র শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তবে হ্যাঁ, ভুলবেন না, আপনার যারা ফ্রেন্ডস আছেন আপনার ফ্যামিলিতে সবাইকে আমাদেরকে শুনতে বলুন, আমাদের লিঙ্কটা পাঠিয়ে দেন যেটা আপনাদের কাছে আছে, বা আপনারা বলে দিলে diverseFM.com গেলেই কিন্তু আমাদের সব তথ্যগুলো পেয়ে যাবেন। আর ওইখানে প্লে বাটন আছে, যেটাতে আপনি টাচ করলেই চলে আসবে আমাদের অনুষ্ঠান লাইভ, যেটা এইমাত্র আমি শুরু করেছি। এইমাত্র না, 13 মিনিট হয়ে গেছে, 13 মিনিট হয়ে গেছে আমি শুরু করেছি। তাহলে চলুন শোনা যাক পল্লবী আপনার জন্য হৃদয় খানের ভালোবাসা কি, এই গানটি আমার পছন্দের।

আপনারা যে যেখান থেকে শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান ডাইভার্স 102.8 FM এ আছেন শুধু বাংলা আছেন আপনারা, আমি জেসমিন কাজলের সাথে, আমার সাথে থাকবেন সন্ধ্যে 9টা পর্যন্ত। চলুন না একটু ইলিশ মাছ খেয়ে আসি, কারণ ইলিশ মাছ খেলে নাকি স্কিন ভালো থাকে, মানুষ সুন্দর হয়। আমার কাছে মনে হয় এর জন্যই খুব বেশি বেশি ইলিশ মাঝে মাঝে খুব বিক্রি হয়। আচ্ছা, এই গানটি শুনবো। আর আপনারা অনেকে আমাকে টেক্সট করেছেন হোয়াটসঅ্যাপে, আমরা ফেসবুক লাইভে আজকে না। হ্যাঁ, আসলে ফেসবুক লাইভে আমরা যাই, আমার ভালো লাগে যখন আমার চারপাশে সুন্দর সুন্দর চেহারা থাকে, যেমন আমাদের ঝুমুর, ফারিজা, মৌ, এরা সবাই যখন আমার সাথে থাকে বা তিথি, তখন ফেসবুক লাইভে যাইতে ভাল লাগে। আমার একা একা একটুকু ভাল লাগে না, আমার কাছে মনে হয় যে মানে রোবটের মতো আমি বসে আছি। আর আমি ভুলেই যাই যে আমার ক্যামেরার দিকে তাকায় কোনো এক সময় তো একটু হ্যালো বলতে হয়, ওটা আমি ভুলেই যাই, আমার মনে থাকে না। আর যখন আমরা সবাই মিলে আড্ডা মারি তখন মানে গল্প গুজব সব কিছু করতে করতে সময়টাও মানে কেটে যায় খুব তাড়াতাড়ি। আর মানে স্কার্ফও ঠিক করা যায় না, নাকের মধ্যে ভুলেও হাত দেওয়া যাবে না ক্যামেরায়, ওটা তো মানে সবাই দেখে ফেলবে, তাই না? কীরকম লাগে আমার এর জন্য একটু ভাল লাগে না ফেসবুক লাইভে যাইতে। কিন্তু হ্যাঁ, আমি অবশ্য সামনে কিছু প্রোগ্রাম আসছে আমাদের, স্পেশাল শোগুলো আসবে, তখন অবশ্যই আমরা ফেসবুক লাইভে যাব। তাহলে চলুন না গানটা শুনি, ইলিশ মাছ কি বলছেন সিঙ্গার, শুনি তো। এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন হীরা ইস্ট লন্ডন থেকে।

হ্যাঁ, আমার দেখা সব বাঙালি মেয়েরা সুন্দর, আমাদের নানি দাদি থেকে শুরু করে এর আগে ডেফিনেটলি সুন্দর ছিলেন, এর জন্য তো সবাই একজন পর একজন সুন্দর আসছে। তারপর খালা বলেন, চাচি বলেন, মা বলেন, মানে কেউ মানে ফুপি, সবাই সুন্দর সুন্দর আমাদের সবার। তাহলে চলুন এখন আরেকটি গান শুনি, আর এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন তুলি। তুলি, আপনি শুনতে চেয়েছেন কমলা। আপনারা রিকোয়েস্ট করছেন, ভালো লাগছে, আপনারা অন্যদেরকে শুনতে বলুন আমাদের অনুষ্ঠান। ড্রাইভার স্পন্সর 2.8 FM শুধু বাংলা, এভরি সানডে 7 to 9 PM।

কেন্ট থেকে আমাকে মেসেজ করেছিলেন রুনা, রুনা এই গানটি আপনার পছন্দের ছিল শিল্পী শিবিন নন্দীর কণ্ঠে, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। একটু দুঃখ মানে ব্যর্থতার মানে কি বলবো বিরহের গান ছিল এটা, কোনো অসুবিধা নেই, আমরা সব গান শুনতে চাই, সব গান কিন্তু সব ওয়েদারের সাথে সব মুডের সাথে যায়। তো আশা করি আপনার মনটা এখন অনেকটা ভালো হয়েছে বিরহের গানটি শুনে। এখন আমরা আরেকটি গান শুনব, তবে এই গানটি হচ্ছে খুবই চমৎকার, এত ফাস্ট, মোর স্বপ্নেরও রানী ওর সাথী কবে আসবে গো, কিশোর কুমারের। হ্যাঁ, আপনি অনেকেই গ্যাস করছেন, হ্যাঁ কিশোর কুমারের কণ্ঠে এই গানটি বাজাবো আমি এখন। আর এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন সুমি, সুমি ফ্রম ম্যানচেস্টার, আপনি শুনছেন, থ্যাংক ইউ, আপনি অন্যদেরকে শুনতে বলবেন। আপনি গানটি অবশ্য একটু লেট করে ফেলেছেন এই গানটি রিকোয়েস্ট করার জন্য, নেক্সট টাইম আপনি প্রথম থেকে অনুষ্ঠান শুনবেন, কারণ আমি বিয়ের গানটা বাজায় ফেলছি অলরেডি। আর এখন আপনি খুঁজছেন, যার জন্যই হোক আপনি কারোর জন্য হয়তো খুঁজছেন, কারণ যেহেতু সাথী, স্বপ্নের সাথী বা আপনার নিজের জন্য, তারপরও বাজাবো, কারণ অনেকেই হয়তো কিউতে আছেন এখনও, নেক্সট হলিডেতে বিয়ে টিয়ে লাগবে আর কি। তাহলে চলুন শোনা যাক গানটি মোর স্বপ্নের সাথী কবে আসবে গো। এই গানটি এখন বাজবে, আপনারা সবাই শুনবেন।

আমরা যে গানটি শুনলাম এর আগে, মিউজিক আসার আগে, আমার মনে তুমি ছিলে তোমার মনে আমি, এই গানটি হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলা বাঙালি ব্রিটিশ বাংলাদেশি প্রেজেন্টার্স যে আমাদের গ্রুপ আছেন ইউকেতে, ওই গ্রুপেরই আমাদের একজন প্রেজেন্টার, একজন উদ্যোক্তা, আর যিনি আমাদের এই রেডিওতে এসেছিলেন, ইন্টারভিউ দিয়েছেন, মানে ওনার সম্বন্ধে আমরা অনেক জেনেছি, মুর্শিদ জাকারিয়া। তো এটা এই গানটি ছিল ওনারই লেখা, আর মানে উনি এই গানটি লিখেছেন, আর এই গানটি আমাদের গত কুরবানি ঈদে এটা রিলিজ করেছেন। তো আজকে আমি সুযোগ পেয়েছি এই গানটি বাজানোর, এর জন্য বাজালাম, কারণ একদম লেটেস্ট একটি গান, একদম নতুন গান, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আপনারা আমাদেরকে লিখতে পারেন, আপনাদের পছন্দ অপছন্দ মতামত সব জানাতে পারেন। আর হ্যাঁ, সরি, আরেকটা জিনিস ভুলে গেছি বলতে, যেটা হচ্ছে জাকারিয়া মুর্শিদের যে লেখা গান, এই গানটি কিন্তু কণ্ঠ যারা দিয়েছেন শিল্পী এম টি ফয়সাল এবং অনন্যা রুমা, তো আসলে সুন্দর ভালো গেয়েছেন ওনারাও। আমরা চাই ফয়সাল, আমরা চাই জাকারিয়া মুর্শিদ আরও গান লিখুন, আর এরকম আমাদেরকে জানাবেন আপনার কোন গানটা কবে রিলিজ হচ্ছে, তাহলে আমরা এটা বাজাবো। আর আপনারা এখন একটার পর একটা গান, অবশ্যই রিকোয়েস্ট আছে আরেকটি গান, এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি, চমৎকার একটি গান, আমরা এই গানটি চলুন শুনে যাই, শুনে আসি, আর আপনারা শুনুন আমার সাথে।

আদরে রাখিও, বন্দুক করিও, যতন যতন যারা আমাদের প্রিয় মানুষ আছেন আশেপাশে, সবাইকে যাতে আমরা আদর করতে পারি, সবাইকে আমরা যে যেটার প্রাপ্য তাকে যেন আমরা সেরকম যত্ন নিতে পারি। আমাদের অনেকের মা বাবা আছেন, অনেকের মা বাবা নেই, আমরা যাদের মা বাবা নেই আমরা তাদের জন্য দোয়া করি, আর যাদের মা বাবা আছেন আমরা তাদেরকে সময় দিই। এটা আমরা আমাদের মাথায় আসলে থাকা উচিত সবসময় যে যারা আছেন আমরা তাদেরকে একটু সময় দিই। এত বিজি থাকি আমরা জানি, তারপরও একটু সময় বের করে দেওয়ার চেষ্টা করুন। চমৎকার গান ছিল এটা। আর এবার আমরা আরেকটি গান শুনব, আমি তোমার মনের ভেতর। আমার মনে হয় গানের কথা হচ্ছে আমি তোমার মনের ভেতরে একবার ঘুরে এরকম কিছু। তো গানটা শুনে আমি আসলে ডিসিশন নেব যে আপনাদের মনের ভেতর কত দূর যাওয়া যায়। তাহলে চলুন গানটা শুনি। এই গানটার পরপর কিন্তু আমরা ছোট্ট একটু বিরতিতে যাবো, এরপরে আবার ফিরে আসব। তাহলে চলুন শুনুন আপনাদের পছন্দের একটি গান, আমি তোমার মনের ভেতর। আর এই গানটি আমাকে রিকোয়েস্ট করেছেন যিনি, যে

জানি না এই মনটা। কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, এসআই টুটলের কণ্ঠে এই গানটি, চমৎকার গান, কিন্তু আমি তো ধরতে পারি না ওনার অসুখটা। আমার মনে হচ্ছে সবকটাই, মানে উনি প্রেমও করেছেন প্রেমেও পড়েছেন সব কিছু। আর আপনাদের স্টোরি কি জানি না, আপনারা টেক্সট করুন আমাকে 07568686863 এই নম্বরে, হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে টেক্সট করতে পারেন। আপনাদের পছন্দ কোন গানটি আপনারা শুনতে চাচ্ছেন এই মুহূর্তে, আপনারা টেক্সট করলেই আমি সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবো। হ্যাঁ, আমার কাছে রিকোয়েস্ট এসেছে উজালা, উজালা আপনি শুনতে চেয়েছেন গাইব না, গাইব না এই গানটি আপনি শুনতে চেয়েছেন। আর এই গানটির গেয়েছেন যারা হচ্ছেন গাইব না, হ্যাঁ, সুমন অ্যান্ড অনিতা, সুমন এবং অনিতার কণ্ঠে এই গানটি গাইব না। চলুন শুনে আসি সবাই মিলে।

আর আপনাদেরকেও বলে দিই, আপনারাও বলবেন যে প্রতি রবিবার প্রমিস করতে হবে, প্রতি রবিবার বিকেল 7টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা এই মুহূর্তে শোনা শুরু করেছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই, তবে কিছুটা রাগ আছে যে এত লেটে কেন শোনা শুরু করেছেন। তারপরও বলি, যারা প্রথম থেকে শোনেননি আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে লিসেন অ্যাগেনে যদি যান, তখন লিস্ট আসবে আমাদের প্রোগ্রামগুলোর, রিসেন্ট প্রোগ্রামগুলোর, তখন আপনারা শুধু বাংলা হয়তো এক ভাগ বা দুই ভাগে আসতে পারে, আপনারা ওইখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আমাদের অনুষ্ঠানটি আবারও শুনতে পারবেন, তবে হ্যাঁ আগামী রবিবারের আগ পর্যন্ত। তো আপনারা যে কোনো সময় আমার প্রোগ্রামটা আবারও শুনতে পারবেন যদি আপনারা আমাদের ওয়েবসাইট www.diverseFM.com এ যান আর লিসেন অ্যাগেনে আপনারা ক্লিক করেন, তাহলে আমার অনুষ্ঠানটি আবার শুনতে পারবেন। তাহলে চলুন এবার একটি গান শুনি, চমৎকার একটি গান। এই গানটি আসলেই চমৎকার, জয় আপনি রিকোয়েস্ট করেছেন এই গানটি শোনার জন্য। আর এই গানটির শিল্পী হচ্ছেন আরতি মুখার্জি। অনেকের মাথায় হয়তো চলে আসছে অনেকগুলা গানের লিস্ট, তবে হ্যাঁ এই গানটি আসলেই চমৎকার, শুনুন আপনারা। অ্যান্ড থ্যাংক ইউ জয়, এত চমৎকার একটি গানের জন্য রিকোয়েস্ট করেছেন আপনি।

আবারও ধন্যবাদ জয়। আসলে এই গানগুলি মানুষকে অনেক পিছনে নিয়ে যায়। আমার মনে হয় এখন যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, মানে আমার কাছে মনে হচ্ছে এই গানগুলি আসলে সেরা, কখনো পুরনো হয় না, কখনো মানে বোর লাগে না, মানে এগুলো এই গানগুলো শুনলে মানে মনে হয়

না আমি আরো শুনি। আর এটার প্রমাণ কিন্তু এই মুহূর্তে আমি পেয়েছি, আরেকটা রিকোয়েস্ট এসেছে সুমি ম্যানচেস্টার থেকে। তিনি আগেও রিকোয়েস্ট করেছিলেন একটি গানের, ওনার রিকোয়েস্ট আমরা বাজিয়েছি, এখন উনি রিকোয়েস্ট করেছেন। আসলে এই গানটি শোনার সাথে সাথেই উনি রিকোয়েস্ট করেছেন আমি কি শুনতে পারি কফি হাউসের আড্ডা, মান্নাদের কণ্ঠে এই গানটি আমরা শুনতে চাচ্ছি। আসলে আমারও ভালো লাগছে, এখন মনে হচ্ছে যে আগের এই গানগুলির লিস্ট খুলে গেছে। আপনারা যারা এই মুহূর্তে শুনছেন আপনারা রিকোয়েস্ট করতে পারেন, আমার হাতে সময় আছে আরও। তাহলে চলুন আমরা কফি হাউসের আড্ডা এই গানটি শুনি। এই গানটি যখন আমি প্রথম শুনেছি অনেক কথাগুলি বুঝি নাই, কিন্তু এখন আসলে যত দিন যাচ্ছে বয়স হচ্ছে এগুলো আসলে বোঝা যায়, এগুলার মানে ফিলিংস চলে আসে। এই গানগুলি এত সুন্দর, এত কথাগুলো এত গুছানো গানের। এখন তো অনেক গান আছে মানে এক কথা বারবার আর মানে একই সুরে, আর এইগুলো অন্যরকম, অন্যরকম ফিলিংস। চলুন সবাই মিলে শুনি মান্নাদের কণ্ঠে কফি হাউসে সেই আড্ডাটা।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: We love weekends. Diverse.
0: আমরা শুনলাম চমৎকার গান, কি বলেন? আপনাদেরকে আমি একটুর জন্য হলেও স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যাইনি। এই সব গানগুলো ছিল আসলে স্বর্ণযুগের গান, কোনোদিন এগুলো পুরনো হবে না। যতদিন আমরা বেঁচে থাকবো বাংলায় কথা বলবো, বাংলায় গান গাইব, বাংলায় উপস্থাপনা করব, আমরা ততদিন এই গানগুলি শুনবো। নতুন গান আসবে, আরও আসবে, ভালো ভালো গান আসবে, কিন্তু এই মানে এই পুরনো হারিয়ে যাওয়া গানগুলি সবসময় ওই জায়গায় থাকবে, কোনো কম্পিটিশন এদের সাথে হওয়ার মতোই না। তো আমরা মান্নাদের কণ্ঠে গান শুনলাম, চলুন স্বর্ণযুগের আরেকটি গান শুনি। হেমন্ত মুখোপাধ্যায় বা হেমন্ত মুখার্জি, ওনার কণ্ঠে আরেকটি ওনার কণ্ঠে একটি গান শুনি, এই রাত তোমার আমার। হয়তো বা একটু স্লো হবে গানগুলি, কিন্তু মন দিয়ে শুনুন, গানগুলি আসলে খুবই রোমান্টিক। চলুন শুনে আসি সবাই মিলে।

এবারে চলুন আরেকটি গান শুনি। আমার কাছে আসলে এই গানগুলি রিকোয়েস্ট আসছে, আর আমি এই গানটি অবশ্য আমি নিজে থেকে বাজিয়েছি, আমার পছন্দের একটি গান। আর এইমাত্র আমার কাছে আরেকটি গানের রিকোয়েস্ট এসেছে। এই গানটি আসলে, এই গানটি আমি শুনলে আমার কান্না পায়, খুবই কান্না পায়, কারণ এই গানটি হচ্ছে বাবাকে নিয়ে। অনেকে বুঝে ফেলছেন কোন গানটি। হ্যাঁ, বাবাকে নিয়ে এই গানটি আসলে খুবই টাচ, মানে এত, মানে এত ভালো লাগে এই গানটি। অন্যরকম একটা, মানে যার বাবা নেই তার বেশি এটা কষ্ট লাগার মতো। আর বাবার প্রিন্সেস সব মেয়েরাই আমরা থাকি, আমি আমার বাবার প্রিন্সেস ছিলাম, খুব মিস করি। এর জন্য বলি, যাদের বাবা মা আছেন একটু সময় দিন, কারণ যখন থাকবেন না তখন আফসোস করে কোনো কাজ নেই। এই যে মানুষজন বলে না যে বিরক্ত হয় অনেক অনেক, আসলে কারণ হচ্ছে আমরাও আমাদের জীবনে এত বিজি, মানে একটা মানে দৌড়ের মধ্যে থাকি আমরা। এই দৌড়ের মধ্যে অনেক সময় আমরা ভুলে যাই যে ওনাদেরও একটা নিডস আছে, ওনাদের চাহিদা আছে, আমাদের কাছে পাওয়ার আছে, তো তখন আমরা আসলে সময় মতো কিছুই করতে পারি না, আর পরে টু লেট হয়ে যায়। তো এর জন্য বলি যে যদি মা বাবার সাথে আপসেটও থাকেন, প্লিজ ওগুলো আসলে আপসেট থাকারও দরকার নেই, কারণ আপনাদের বা আমাদেরকে এটাই বুঝতে হবে যে ওনাদের এখন ওনারা দরজার দিকে তাকিয়ে শুধু আমাদের অপেক্ষা করেন। আগে ওনাদের এক সময় ছিল ওনারা বিজি ছিলেন, কিন্তু এখন ওনারা আগের মতো বিজি না, ওনারা এখন অপেক্ষা করেন যে কখন আমরা যাব, আমাদের বাচ্চারা যাবে, কারণ ওনাদের জীবন এখন আমাদের মাঝে। তো এর জন্যই বলি যে একটু সময় দিন, খোঁজ নিন, দূরে থাকলে সব সময় ফোন করে, এখন তো এত ইজি সব কিছু, আগের মতো না যে বাংলাদেশে কেউ ফোন করতে হলে আগে বলতে হতো সবার বাসায় ফোন থাকতো না, যে লাগা মানে পাশের যে বাসাটা আছে ওই বাসায় যাও, এই টাইমে আমি ফোন দেব, এরকম কিছুই না। এখন এত ইজি, সবার কাছে ডিজিটাল মানে স্মার্টফোন আছে, সবাই হোয়াটসঅ্যাপ আছে সবার কাছে, এত ইজি ফোনে কথা বলা। ইভেন কি আমরা অনেক সময় কেউ মারা গেলে ওনার চেহারাটা পর্যন্ত আমরা দেখতে পারি হোয়াটসঅ্যাপ দিয়ে, আমাদের নিজের কেউ যদি এরকম হয়। তো এত ইজি লাইফের মধ্যে যদি আমরা একটু সময় দিতে পারি না আমাদেরকে, আমাদের প্যারেন্টসদেরকে, তাহলে আমরা কিভাবে আশা করব যে আমাদের বাচ্চারা আমাদেরকে টাইম দেবে? কারণ আমাদের বাচ্চারা তো পড়ে যাবে আরও দৌড়ের মধ্যে, ওরা তো আরও ফাস্ট লাইফে চলে যাবে। তাহলে চলুন শোনা যাক এবারে একটি গান, আয় খুকু আয়। খুবই চমৎকার এই গানটি, গেয়েছেন হেমন্ত মুখার্জি এবং শ্রাবন্তী মজুমদার। তাহলে চলুন শুনে আসি গানটি।

আমাকে মেসেজ করেছেন পাপড়ি গ্রিন স্ট্রিট থেকে। থ্যাংক ইউ পাপড়ি, আপনাকে আপনি রিকোয়েস্ট করেছিলেন রুনা লায়লার একটি গান শুনতে, আর আপনি এই গানটি শুনতে চেয়েছিলেন, তো আশা করি আপনি শুনেছেন এবং আপনার ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান শুনবেন, সবাইকে শুনতে বলবেন, আর এরকম প্রতি রবিবার বিকেল 7টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত আমরা হাজির থাকি আমাদের ইউকে টাইম। আর যারা অনেকে আছেন আমাদের বাংলাদেশ থেকে রাত জেগে অনুষ্ঠান শুনে থাকেন, আপনাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, মানে এত রাত পর্যন্ত জেগে আছেন শুনছেন। এটার কারণ হচ্ছে, কারণ আমাকে এইমাত্র রিকোয়েস্ট করেছেন, তুমি আজ কথা দিয়েছ, এই গানটি শিল্পী রুনা লায়লা এবং এন্দ্র কিশোরের কণ্ঠে, এটি শুনতে চাচ্ছেন আপনি বাংলাদেশ থেকে জেগে আমাদের অনুষ্ঠান শুনছেন। তাহলে চলুন শোনা যাক আপনার জন্য এবারের গান।

আমরা একটার পর একটা চমৎকার গান শুনলাম, কিছু অনেকগুলা গান রিকোয়েস্ট ছিল, অনেকগুলা মাঝে মাঝে যে এক দুটো গান আমি যাদের নাম বলিনি ওগুলো আমার পছন্দের ছিল বা আগের রিকোয়েস্টেরও থাকে অনেকগুলা, তবে নাম মনে থাকে না। আরও আমার কাছে এখন আরেকটি গানের রিকোয়েস্ট এসেছে, সেটা হচ্ছে পাগলা হাওয়া, জেমসের গান। যারা জেমস মানে জেমস গুরু, ব্যান্ডের গুরু, উনি যাদের ওনার ভক্ত যারা আছেন তাদের জন্য আমারও ভালো লাগে। জেমসের অনেকগুলা গানের মধ্যে মানে কিছু কিছু গান আছে ওগুলো খুবই ভালো লাগে, বারবার শুনতে ভালো লাগে। তা আপনারা যে যেখান থেকে এতক্ষণ মানে আমার সাথে ছিলেন, সন্ধ্যে সাতটা থেকে বিকেল সাতটা থেকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আরও ছয় মিনিট বাকি আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আপনারা কথা দিয়েছেন আমাকে কিন্তু সবসময় দেন, আমি বুঝতে পারি, কারণ আজকে অনেকগুলো গানের মধ্যে একটা গান ছিল আমি মনের ভেতর ঘুরে আসি, আমিও ঘুরে এসেছি আপনাদের মনের ভেতর। আগামী মানে রোববারেও শুনবেন আমাদের অনুষ্ঠান, আগামী রোববারে ইনশাআল্লাহ তিথি থাকবে আপনাদের সাথে আর আমরা থাকবো। এরপরের সপ্তাহে আমি আসছি আবার, হপফুলি আমরা একটা টক শো নিয়ে আসবো, রিয়ালিটি শো, তো চাইবো ওটাতে আপনারা শুনবেন। আর নেক্সট উইকে আপনারা শুনবেন তিথিকে বিকেল সাতটা থেকে নয়টা পর্যন্ত ইউকে টাইম, আর আপনারা অন্যদেরকে শুনতে বলবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে সবাই একটা ভালো রিলেশন আমরা থাকি এটাই চাই। কারোর সাথে রাগারাগি করলে ওটা আপনি ভালো বুঝবেন কার সাথে আপনার বন্ধুত্ব করা উচিত, কার সাথে আপনার ক্লোজ থাকা উচিত। কিন্তু মা বাবা নিজের ফ্যামিলিতে যারা আছেন চেষ্টা করবেন যাতে সব কিছু গুছিয়ে একটা সিদ্ধান্তে যাওয়া। তাহলে চলুন আমরা শুনি পাগলা হাওয়া, জেমসের এই গানটি, আর এই গানটি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আমাকে আপনাদের দোয়াতে মনে রাখুন। খোদা হাফেজ।